0: अब सरगरी सुनाइरहेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगलामा समाचार। त्यसको लगत्तैपछि सुनाउनेछौ यस केन्द्रको समाचार।
1: आकाशवाणी खबर पढ्छि रक्তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। গুজরাট পুলিশ নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। দেশে এলনিনোর কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র কৃষকদের সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 শেষ দিনে আর্জেন্টিনা, মিশর এবং কলম্বিয়া শেষ 16 পৌঁছেছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে প্রধানমন্ত্রী বালোত্রায় 1.6 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রভৃতি। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন,

আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে তিনি একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদীয়মান প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন শ্রীমোদী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পরেই প্রথম তিনি সেখানে যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারে 1500-এর বেশি বিএলওদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ওমান সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সিইপি এর আওতায় বারাণসীতে তৈরি 40 মেট্রিক টন বিস্কুট ওমানে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ওমানের বাজারে এই বিস্কুট নিঃশুল্ক প্রবেশ করতে পারবে। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানান, ওমান এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলিতে 2026-27 অর্থবর্ষে 700 মেট্রিক টনেরও কাছাকাছি বিস্কুট রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল উত্তরপ্রদেশের দাদরিতে বিশ্বখ্যাত শিপিং সংস্থা এপি মোলার মার্স্কের জন্য দেশে নির্মিত প্রথম আমদানি রপ্তানি শিপিং কন্টেনারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে এপি মোলার মার্স্ক ভারতের ডিসিএম শ্রীরাম গ্রুপকে আরও 1000 সংখ্যক শিপিং কন্টেনার তৈরির জন্য নতুন করে বরাদ দিয়েছে। অনুষ্ঠানে শ্রী সোনোয়াল বলেন, এই সাফল্য প্রমাণ করে কিভাবে সরকারের নীতিগত উদ্যোগ, শিল্প সংক্রান্ত অংশীদারিত্ব এবং সময় উপযোগী পরিকল্পনা রূপায়ণ, উৎপাদন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জেইশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটন এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ এই 8 জনকে গ্রেপ্তার করে। 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে তাদের। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ ও মোহাম্মদ ওমারের যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে একাধিক নথি ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ব্যাট, বিএমএস, ইপক আই, আইওএন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। জলশক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালে 7ম জাতীয় জল পুরস্কারের সূচনা করেছে। অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। যোগ্য সংস্থা, প্রতিষ্ঠান এবং আবেদনকারীরা বিস্তারিত তথ্যের জন্য এই পোর্টাল অথবা জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 28 জুলাই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপে মারাত্মক তাপপ্রবাহের জেরে খরা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়ার খবর মিলেছে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়া অঞ্চলে দাবানলে প্রায় 2300 হেক্টর জমি পুড়ে গেছে। জিরোনা প্রদেশের কয়েকটি এলাকার প্রায় 10,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সাম্প্রতিককালের এই দাবদাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আরও অন্তত 3,700 জন প্রাণ হারিয়েছেন। স্পেনে পৃথকভাবে 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এলনিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হবে। দেশে 6 দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি চলেছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে কর্তৃপক্ষ মনে করছে। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন। গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় ইবোলার সম্ভাব্য দুটি চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কঙ্গোর ইনস্টিটিউট ন্যাশনালে দ্য রিসার্চে বায়োমেডিক্যালে, বেলজিয়ামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্মিলিতভাবে এই পরীক্ষা প্রণালী শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ 250তম স্বাধীনতা দিবস পালন করছে। 1776 সালের 4ঠা জুলাই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে 13টি আমেরিকান কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে গঠিত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 11 জনকে মার্জনা করার কথা ঘোষণা করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নিজের কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানুষের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়াও তাদের কর্তব্য। গতকাল এ কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

জনগণ আপনাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে হবে, রাজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্বও আপনাদের। গতকালই একথা বলেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

এই কথা বলেছেন শ্রী ওম বিড়লা বা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল। আপনারা জানেন গতকাল এবং আজ এই দুদিনব্যাপী রাজ্যে চলছে এক বিশেষ কর্মসূচি। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে এক কর্মসূচির। সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে যে বিধায়করা নির্বাচিত হয়েছেন, মূলত তাদের মধ্যে যারা নবনির্বাচিত প্রথমবারের বিধায়ক, তাদের জন্যই আয়োজন করা হয়েছে এক প্রশিক্ষণ শিবিরের। আজ সেই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জন

প্রতিনিধি হিসেবে গড়ে তোলা। বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তর সহ অন্য সংসদীয় প্রক্রিয়া কিভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলী এবং বাজেট প্রক্রিয়া, শিষ্টাচার, এইভাবে বিষয় ভাগ করে অতিথি বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ দেবেন, তাদের বক্তব্য রাখবেন।

দুদিনের এই যে শিবির, আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আর একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে যারা থাকবেন উপস্থিত, বক্তব্য রাখবেন শ্রী রথীন্দ্র বোস, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। এছাড়াও এই পর্বে বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। এই পর্বে সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি। ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়।

প্রথা বললেও যেন সঠিক শব্দটা বলা হয় না। আসলে প্রকৃতির এটাই নিয়ম যে যারা নতুন, যারা নবীন, তারা পরামর্শ নেবেন, তাদের দিশা দেখাবেন অগ্রজরা, প্রবীণরা। বিধানসভার ক্ষেত্রেও সেই একই ধারা অনুসৃত হয়ে চলেছে বছরের পর বছর।

আমরা একবার একটু নজর করব যে আজ যারা এই পর্বে বক্তব্য রাখবেন বা সমাপ্তি ভাষণ বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, তাদের কাছ থেকে যারা নতুন, তারা যে প্রাণিত হবেন, তারা যে উদ্বুদ্ধ হবেন, তারা যে দিশা দেখবেন, সেই মানুষদের রাজনৈতিক জীবনের দিকে একবার একটু তাকিয়ে দেখব। যে অভিজ্ঞতা তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সঞ্চয় করেছেন, তা আজ উজাড় করে দেবেন নবীনদের জন্য, যাতে আমাদের আগামীর পথ চলা প্রশস্ত হয়, সুগম হয়। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বসু। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এবছর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব সম্প্রতি তাকে আমরা পেয়েছি উত্তরবঙ্গ থেকে। তিনি প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছেন। রথীন্দ্র বসু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশুনো করেছেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তিনিও এবারের প্রথম বিধায়ক। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা 15ই মে এবছর তাকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে পেয়েছি এবং

আজ বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা শুনবেন তার কথাও, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 2024 সাল থেকে ভারতের 34তম আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভারী শিল্প এবং সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী, 2016 থেকে 2017 সাল পর্যন্ত অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী এবং 2016 থেকে 2017 সাল পর্যন্ত জলসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে রাজস্থানের বিকানের নির্বাচনী এলাকা থেকে লোকসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালে তিনি শ্রেষ্ঠ সংসদ সদস্য পুরস্কারে ভূষিত হন। রাজস্থানের বিকানেরের ডুঙ্গার কলেজ এবং ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, LLB এবং MBA ডিগ্রি অর্জন করেন। 1977 সালে আইনে স্নাতক হওয়ার পর 1979 সালে কলা বিভাগে স্নাতকোত্তর করেন। 2009 সালে বিকানের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি বিকানের নির্বাচনী এলাকা থেকে 16তম লোকসভার জন্য পুনরায় নির্বাচিত হন। তিনি লোকসভায় ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ এবং হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। 2019 সালের মে মাসে শ্রী মেঘওয়াল সংসদীয় বিষয়ক এবং ভারী শিল্প ও সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তিনি রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার আগে রাজস্থানের একজন উচ্চপদস্থ IAS অফিসার ছিলেন। এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদদের কাছ থেকে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে নবীন বিধায়করা পরামর্শ পাবেন। আশা করা যায় তাতে আমাদের এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে তার সুফল আমরা নিশ্চয়ই পাবো।

আজ এই নবনির্বাচিত বিধায়করা। শুনবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ নারায়ণ সিং এর কথাও। শ্রী হরিবংশ নারায়ণ সিং সাংবাদিক, পাশাপাশি রাজনীতিবিদ। তিনি রাজ্যসভার ১৩তম ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য বা এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার পরিচিতি এবং কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেন। এর আগেও তিনি ২০১৪ থেকে দুটি মেয়াদে বিহারের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনারস

হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের অতিরিক্ত মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং, যিনি এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। তার কাছ থেকেও এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন আগামীর পথ চলার দিক দিশা সম্পর্কে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য গতকাল তেসরা জুলাই থেকে আজ পর্যন্ত এই দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন গতকাল করেছেন লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ দিয়েছেন। এবং দুদিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কিভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট কমিটির কাজ, বিধায়কদের অধিকার দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন। তাদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়করা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখে নিচ্ছেন। আজ অর্থাৎ চৌঠা জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও উপস্থিত থাকবেন আজ লোকসভা স্পিকার ওম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল থাকবেন, রাজ্যসভার উপসভাপতি শ্রী হরিবংশ এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা।

রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলমত নির্বিশেষে সব বিধায়কদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রশিক্ষণে। একই সঙ্গে বাংলার ঐতিহাসিক গৌরব পুনরুদ্ধারের কথাও তিনি বলেছেন। বলেছেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে বিধানসভাকে কার্যকর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের সব দলের বিধায়কদের নিয়ে আয়োজিত দুদিনের এ বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু, বিরোধী দলনেতা, বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক ও বিরোধী দলের বিধায়করা। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন, বিধানসভার রীতিনীতি এবং গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনারা গরিব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন, তাদের কথা আপনারা বলুন, তবেই তো এগিয়ে যাবে রাজ্য। আজ গোটা ভারত এ রাজ্যের দিকে তাকিয়েছে অনেক আশা নিয়ে। সাধারণ মানুষ আপনাদের বিধানসভায় পাঠিয়েছেন, প্রায় 200 জন প্রথমবার জিতে এসেছেন, তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে এই কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ মাননীয় ওম বিড়লা আরও বলেছেন যে আপনারা আরও অনেক জানুন, শিখুন, নেতৃত্ব দিন। বিধানসভা থেকে আপনারা দেশের নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসুন, বিধানসভা থেকে দেশের নেতৃত্বের জায়গায় অবশ্যই আসবেন আপনারা, আমরা আশাবাদী। যতক্ষণ বিধানসভায় থাকবেন শুধু নিজের কথা নয়, অন্যের বক্তব্যও শুনুন, তর্ক শুনুন, তথ্য জানুন, তবেই সমৃদ্ধ হবেন।

গতকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই যে কর্মশালা প্রশিক্ষণ শিবির নবনির্বাচিত বিধায়কদের জন্য, সেই অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, যারা এখন নতুন বিধানসভায় এসেছেন তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ সংসদীয় জীবন, সবকিছু ভালো করে জেনে নিন, শিখে নিন। সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য কঠোর শ্রম এবং নিষ্ঠার প্রয়োজন, এবং এই যে ভালো করে সবকিছু শিখে নিন, জেনে নিন, এই উদ্দেশ্য নিয়েই আজ বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট, প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনেরা। সেই পর্বে গতকাল আমরা শুনেছি এবং আজও বিধায়করা শুনবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কথা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংসদীয় গণতন্ত্রের পাঠ তিনি দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন বিধায়কদের। 2019 সালে তিনি প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি লোকসভার 17তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা 2024-এর 26 জুন তাকে পেয়েছি দ্বিতীয় মেয়াদের জন্য আরও একবার। 2014 সাল থেকে তিনি রাজস্থানের কোটা নির্বাচনী এলাকা থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 থেকে 2008 এই সময়কালে তিনি রাজস্থান সরকারের প্রতিমন্ত্রী পর্যাদার পদমর্যাদার সংসদীয় সচিব ছিলেন। সংসদ সদস্য তিনি কোটা নির্বাচনী এলাকা থেকে 16তম, 17তম এবং 18তম লোকসভায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাকে আমরা পেয়েছি এই ভূমিকায়। এবং 16 লোকসভায় শক্তি বিষয়ক স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন শ্রী ওম বিড়লা। জুন 2024 সালে তিনি দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তার এই দীর্ঘ সংসদীয় যে রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা, তা তিনি ভাগ করছেন এই দুদিন ধরে নতুন বিধায়কদের মধ্যে।

এই কর্মশালার প্রথম দিন গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেছেন, বিধানসভার সমস্ত কাজকর্ম এখন থেকে ডিজিটাল হবে। এতে বিধায়করা নিজেরাও যেমন সমৃদ্ধ হবেন, তেমনি তার এলাকার মানুষরা সরাসরি অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। দেশের অন্যান্য রাজ্যের মতোই এই বঙ্গেও ডিজিটাল বিধানসভা হবে, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে।

কলকাতা মানেই তার কাছে সিটি অফ জয়। বাংলা মানেই সাহিত্য, বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের পীঠস্থান। এই বাংলায় একসময় তিনি 5 বছর ছিলেন, সেই সুখস্মৃতিও তিনি ভাগ করেছেন নতুন বিধায়কদের মধ্যে।

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি, আর ব্যাখ্যায় বলি, লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে গতকাল থেকে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান, কর্মশালা, একটি প্রশিক্ষণ শিবির রাজ্যের নব নির্বাচিত বিধায়কদের নিয়ে। তাদেরই জন্য এর মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন, প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই পর্বের দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় পর্ব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটু একটু করে বিভিন্ন প্রতিনিধিরা এসে উপস্থিত হচ্ছেন বিধানসভার মূল কক্ষে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই পর্বের মূল অনুষ্ঠান, অর্থাৎ দুদিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠান।

গতদিন এবং আজ এই দুদিনই আমরা লক্ষ্য করেছি তার উপস্থিতি। তিনি এ রাজ্যের মাননীয় রাজ্যপাল আর এন রবি, রবীন্দ্র নারায়ণ রবি আর এন রবি। 2026 সালে তিনি পশ্চিম

বঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের পর 1976 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে তিনি যোগদান করেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। 2014 সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। আমলাতান্ত্রিক কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর রবীন্দ্রনারায়ণ রবি 2019 সালের অগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 2019 সালের ডিসেম্বরে তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল এবং অবশেষে সবশেষে 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে তিনি আসন হয়েছেন, পালন করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার।

ইতিমধ্যেই আসন অনেকটাই ভরে গেছে বিধানসভার মূল কক্ষের। চলছে ফটো সেশন বিধানসভা কক্ষের মধ্যে। আবার অনেকেই বসে আছেন তাদের জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে আসন অনেকটাই ভরে গিয়েছে। তবে অপেক্ষা, নিশ্চিতভাবেই আরও কিছু আসন এরকমভাবেই ভরে যাবে। পূর্ণগৃহ, তারপরেই শুরু হয়ে যাবে আজকের দ্বিতীয় দিনের এই পর্বের অনুষ্ঠান।

আজকের এই যে অনুষ্ঠান, অর্থাৎ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের এই সমাপনী পর্ব বা সমাপ্তি পর্ব, যাই বলি না কেন, সেই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়। তিনি পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী, বর্তমানে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিল্প বাণিজ্য উদ্যোগ, সরকারি উদ্যোগ, শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানিকতলা থেকে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য, কলকাতা পৌর কর্পোরেশন এবং 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলের তিনি দুবার কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই দায়িত্বে ছিলেন 2001 সাল পর্যন্ত। বড়বাজার এবং বরানগর এই দুই ক্ষেত্রেই তিনি বিধায়ক ছিলেন। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। বর্তমান বিধানসভায় তিনি স্বল্প সময়ের জন্য অস্থায়ী স্পিকারও হয়েছিলেন।

মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আইনসভায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে নীতি নির্ধারণে অংশ নিতে হয়, সেই বিষয়গুলো মন দিয়ে শেখা প্রয়োজন। এই বক্তব্য উঠে এসেছে এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বক্তাদের মধ্য দিয়ে, বক্তাদের কথার মধ্য দিয়ে। এবং এই যে প্রশিক্ষণ

তা থেকে সবাই বাস্তব অভিজ্ঞতার কিছুটা হলেও অর্জন করতে পারবেন, এটাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার মূল কক্ষে বিভিন্ন আসনে যারা আসীন হয়ে রয়েছেন তারা উঠে দাঁড়ালেন, তারা সবাই উঠে দাঁড়ালেন এবং যে নির্ধারিত আসন সেখানে এক এক করে আসন গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, এই মুহূর্তে তিনি আসীন হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী তাপস রায়কেও এক এক করে সবাই এসে উপস্থিত হয়েছেন। মূল আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি পর্বের যে অনুষ্ঠান, খুব শিগগিরই শুরু হয়ে যাবে।

0: We now request Sri Rothindra Bose, Honorable Speaker, West Bengal Legislative Assembly, for his address.
1: সবাইকে নমস্কার। আজকে আমাদের খুব আনন্দের দিন। বহুদিন পরে এমন একটা সময় আমরা এসেছি যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে। মাননীয় আমাদের রাজ্যের রাজ্যপাল আর এন রবি মহাশয়, মাননীয় লোকসভার অধ্যক্ষ এম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয়, সম্মানিত মন্ত্রীবৃন্দ, নবনির্বাচিত বিধায়কবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে দু চার কথাই বলছি। আজ এই দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সফল সমাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মসূচি শুধুমাত্র বিধানসভার নিয়মকানুন ও কার্যপ্রণালী জানার সুযোগ নয়, বরং একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের প্রতি নিজের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিকশিত ভারত 2047 এর লক্ষ্যে বাস্তবে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নবনির্বাচিত সদস্যদের সংসদীয় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশেষভাবে আনন্দিত যে লোকসভা সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে কেন্দ্র এবং রাজ্যের এই রকম সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা মহাশয়কে। ওনার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার যে মানে পশ্চিমবঙ্গের প্রতি যে গভীর অনুভূতি, সেটার জন্যই আজকে এটা আমাদের সম্ভব হচ্ছে। আমি আন্তরিকভাবে সকল সম্মানিত রিসোর্স পার্সন, অতিথিবৃন্দ এবং কর্মসূচির সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল কার্যকর্তা এবং কর্মচারীদের আবার ধন্যবাদ জানাই। আমি আশা করি এই দুই দিনের শিক্ষা অভিজ্ঞতা আমাদের নবনির্বাচিত সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে, বিধানসভার গৌরবময় ঐতিহ্য রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরো সমুদ্রিত রাখতে অনুপ্রাণিত করবে। আমার এই শুভকামনার মধ্য দিয়ে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। শুধু সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় লোকসভার অধ্যক্ষ ও এমপি বিড়লা মহাশয়কে, শ্রী এম বিড়লা মহাশয়কে আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
0: থ্যাংক ইউ স্যার ফর ইওর ভ্যালুয়েবল ইনসাইট। মে আই নাও প্রফেসর অসীম কুমার ঘোষ, অনারেবল গভর্নর হরিয়ানা, ফর হিজ অ্যাড্রেস।

0: इण्डिया सेमीकण्डक्टर मिशनलाई ठूलो प्रोत्साहन दिँदै प्रधानमन्त्री नरेन्द्र मोदीले आज साँझ गुजरातको सानन्दमा सीजी सेमी आउटसोर्स सेमीकण्डक्टर संयोजन र जाँच केन्द्रको उद्घाटन गर्नुभयो। वहाँले आज राजस्थानमा 1,05,000 करोड़ रूपियाँ भन्दा बढ़ी मूल्यका विकास परियोजनाहरूको उद्घाटन र शिलान्यास पनि गर्नुभयो। रक्षा मन्त्री राजनाथ सिंहले भारतको उत्पादन र प्रविधिमा उल्लेखनीय प्रगतिलाई प्रकाश पार्दै देशको रक्षा निर्यात 38,000 करोड़ रूपियाँ भन्दा बढ़ीको रेकर्डमा पुगेको छ भन्नुभयो। र फिफा विश्वकपमा राउण्ड अफ 16 पहिलो म्याचमा आज राति 10:30 बजे क्यानाडा र मोरक्को बीच प्रतिस्पर्धा हुनेछ भने अर्को खेलमा बिहान 2:30 बजे प्याराग्वेको मुकाबला फ्रान्ससँग हुनेछ।
1: পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16 ক্যানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্ট আপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
2: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
1: প্রধানমন্ত্রী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানির সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
2: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহ সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4র্থ সফর এবং 2018 সালের মে

মাসে ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান। দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্রাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে।

ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।